জুনা জুনা কি বল, আঁখা খোলা না প্লিজ, জুনা জুনা আঁখা খোলা না, জুনা আঁখা খোলা না।